0: হ্যালো, ফোন ইন লোকরাস।
1: দাদা জোয়ার না,
0: হ্যাঁ জোয়ার না, কোন বলছি?
1: দক্ষিণ বস্তর দন্তেওয়াড়া বচেলি সে বলরাম সিং বলছিস না?
0: বলরাম সিং দাদা, তোর সঙ্গে মজ ফেলে আর গোট বাত হয়েছ না?
1: দাদা তুমি নাম দাদা?
0: হ্যাঁ, মজ নাম জয়রাম খবাসি। হ্যাঁ,
1: জয়রাম খবাসি দাদা। হ্যাঁ
0: তুই নাম শ্রোতা সম্বন্ধে রোজে দিন পড়তে রুয়াত না?
1: হ্যাঁ দাদা, ডেলি পত্র ভেজছ না? আমি
0: হ্যাঁ, তুই কাম বুতা কায়া যা সাং দেখ না?
1: কাম বুতা দাদা, মোর সেলুন দোকান চাথো মে বাল কাটো। কবি আইয়ে বচেলি আও আপনা।
0: হ্যাঁ, মাই খুব তো বচেলি নে খুব সাল রে লে মানতে রুদল দায় তো জানুক নি হতে রে।
1: আসেন
0: হ্যাঁ, মাই খুব সাল রে লে হতা। বলরাম দাদা আর সাং না কিছু গালু গীত কি শুনু আজালে?
1: দাদা মো তো কনবানি কি শোনা দাও আপনা। বিজয় মেশ্বর না?
0: হ্যাঁ হ্যাঁ দাদা, আম কি ইয়ে সাং না তুই কি আম চো জন বস্তরিয়া বলি চো জন কার্যক্রম মন প্রসারণ হুয়া হ্যায় তো উন কার্যক্রম মন কি বল শুনু আস না তুমি?
1: হ্যাঁ শুনতো দাদা, লেকিন পুরা মতলব না সমস্ত মতলব সমস্ত পুরা, লেকিন বল নি পাও মে। হ্যাঁ
0: আকাশবাণী রোজে দিন প্রোগ্রাম মন কি শুনতে রুয়াস নে? আলে আমচু আকাশবাণী নে তুই ফোন লাগালিস, এই কাজ খুবই খুবই ধন্যবাদ দেবে।
1: ঠিক আছে দাদা, জোয়ার না।
0: আলে জোয়ার।

0: হ্যালো, ফোনই লোকরাস।
1: হ্যাঁ দাদা, জোহার দাদা।
0: হ্যাঁ জোহার না, কোন বলছি?
1: হরিশ কুমার সাহু বলছি, ফরজ গাঁও, কোন্ডা গাঁও জেলা।
0: হরিশ কুমার সাহু কোন্ডা গাঁও জেলা লে বলছি নে? তো সাঙ্গা দাদা, সবলে আগে তো এই সাঙ্গা কি কোচু গাল গীত কে শুনু আ জালে।
1: কোনি বলে হলবি গীত শোনা দিয়ে, খেতি খার বিতি না
0: খেতি কার বিতি, কোনি বলে হলবি গীত শোনাম দিও নে।
1: হ্যাঁ আজকাল খেতি খার তো সিজন চলেছে।
0: নুন তো হাই
1: সাফাই বাটে কিসান ভাই মন বেড়া বাট রা তো।
0: তো আরে দাদা, তুই সাং না কায় কাম বুত করুয়া।
1: মা দাদা সো কামে করে সে না, যে সমাজ সেবা করে সে।
0: সমাজ সেবা চু কাম করুয়া আসনে। তো সমাজ সেবা চু কাম করুয়া বলছি দাদা। তো রেডিও শুন তো কাজে সময় কে মিরুয়া নি
1: নিকালে সে দাদা, কোনি কোনি গন্ডিক বলা। হাম তো ঘর খুবই পুরানা শ্রোতা মান আসত জান।
0: আর তুমি ঘরে আর বল লোক মন শুনু আতেন?
1: হ্যাঁ হাম তো ইয়া সিয়ান পিতাজি শুনে সে।
0: আরে তাহলে ঠিক হ্যায় আরিস দাদা, তুমি মন কর গীত কে শুনাম দেবেন তেব না?
1: হ্যাঁ আলে জোহার।
0: আলে জোহার।

0: হ্যালো, ফোন ইন প্রোগ্রেস।
1: হ্যাঁ, হ্যালো, ফোন ইন প্রোগ্রেস।
0: হ্যাঁ, ফোন ইন প্রোগ্রেস। দাদা জোয়ার না, কোন বলছিস, কাহাঁ লি?
1: জোহার না, মানে কৃষ্ণ কুমার নেতাম, জেলা কোন্ডাগাঁও, গ্রাম ভাটগাঁও নে বলেন দাদা।
0: বাট গাঁও লি কৃষ্ণ কুমার নেতাম বলছিস নে?
1: ও
0: তুমি স্বাগত আইতে বি আমচো আকাশবাণী নি।
1: খুবই দিন সো বাদ লাগলি দাদা, মাঝে ফোন তেরে কাল কিন খুবই সাল হলি আজকাল
0: হ্যাঁ হ্যাঁ
1: লাগালো নি, লাগাও লেগ বল নি লাগে।
0: খুবই লোক মানে লাগাতার আওয়াজ জান না উনিকা যে নি বললো।
1: হ্যাঁ দাদা,
0: তো দেখ খুব দিন বাদ আজ ফোন লাগালি সে জালে সাংতে বি কজ গাল গীত কি শুনুয়া।
1: মা এসে রানী গীতি কে শুনুয়া দাদা, সাদি যোগেশ্বর পূজারি চয় এখন লাগে।
0: হুম হুম উঞ্চি আয় না,
1: কোন বলবি না?
0: আমি জয়রাম কাসি বলেন দাদা।
1: হ্যাঁ আচ্ছা লাগলি দাদা, তুই তো সাং বাত করুন।
0: আলে তুই সাং না খায় কাম বুত করুয়া।
1: মা দাদা পড়াই করুয়া, দৃষ্টিবাদী তো আঁক লে দেখ নি সকে, উত্তর প্রদেশ নে পড়াই করে সে দিনা কিলে মতলব দেখ নি সকে। মে
0: তো এবে কা আছে?
1: এবে ঘর ইলে সবাই
0: ছুটি
1: হলি, কলেজ ছুটি পর করলি তা নে, এবে কলেজ করুগা উত্তর প্রদেশ নে আছে।
0: উত্তর প্রদেশ নে কোন জেলা নে উনি স্কুল আছে না তুই যাহা পড়? চিত্রকূট।
1: হ্যাঁ
0: উন বট কোসন লাগেস না আমচি আসন বস্তর আসন আছে কি তোড়ে সে লাগা?
1: লেকিন দাদা গরমি রহে সে এ বস্তর লে আচ্ছা হুন বাক তোহা লাগে দে, হামচো বস্তর খুব সুন্দর।
0: আমন তো হাই আমচো বস্তর আসন কোনি ও দুসরা জায়গা নি আয় নে।
1: হ্যাঁ
0: আলে তুই ওসনি আমচো আকাশবাণী ফোন লাগাতে রাতে বে।
1: হ্যাঁ দাদা
0: আলে
1: জোহার দাদা,
0: আলে

0: ফিনফিনি করে অসনে বুলুন বুলুন রয়েছে মোচো মিত মনকে কোনি কাহিনী করা বলে সে দিনে বুলেছে আর সাঁঝ বেড়া ঘরে আইসে
1: আর কো কই কাই নোকসান তো নি করে
0: নাই নাই নাই নাই নাই কো কি কাই নোকসান নি করে না
1: নি করে নে আলে দক ই গোঠিয়াও গোঠিয়াও আমি ফের ই অমরলু পঞ্চায়েত ভবন লাগে নে
0: হো
1: আলে আলে যাও দেখুন
0: আল যাও যাও যাও যাও ই
1: কেবে কেবে আমকে রাখা কাজে যাত্রায় জালে নে
0: হো আল যাও আল যাও যাও যাও যাও যাও